0: রেডিও ইঞ্জিন সম্পন্ন তো দরকার আমার দোষ নেই ওকে সেখানে সে মামা সাদি দিয়ে আমি সবটা সহায় দিয়ে আমি একটা বাই করলাম সেন মানে সোহানি দীপা দাস গাইবান ঠাকরে দুনিয়া সাত ধর্মদা যাদব উরিফ মেকুম দলরাজ প্রসাদ কুশওয়ারা মদন রাম ভাইরুগঞ্জী ভাইরুবংশী কাজিন্দা যাদব ভাটি সতলাল গৌতম উত্তর প্রদেশ বহু সে সালার আনসারী মোহাম্মদ সালার আনসারী বজবলিয়া কে বিশেষ করে উনকো দীপা সাহসোক হরিন্দ্র প্রসাদ যাদব মিকুটা কৌশল কিশোর প্রসাদ জিতেন্দ্র প্রসাদ মাস্টার নীরজ গুপ্তা সুরেশ শ্রীবাস্তব हमारे नाम से देने पर तमाम आते हुए अभी आपसे चलेंगे। नमस्कार।
1: नमस्कार। गाना प्ले करते हैं, सुनते रहिए सबके साथ रेडियो रिंग 90.4 FM।
0: धन्यवाद।